0: প্রতিষ্ঠা দেশের উপায় বিধারে কুড়ি ডিসেম্বর কিছুলা লেবাই ওয়ান ফাইভ জিরো ফাইভ কুড়ি বিহার নভেম্বর
1: Ronnie East Hotel 6 o'clock, Tokyo approach, runway 348, cleared to be a Swan Futang Wai Bo. Descent to reach flatboat 150 by Gurik.
0: Ronnie 348, clear the stop to Tango arrival, descent flat level 150 by Gurik, 6 0 5.